0: तुम गवाह भी।
1: हमको मनु का नातू कुन वे अथो मार पेम सारा सारा जान बे रान ते मेला तो बेचा का लेती हो ते पा मिसी सकी ने तो कठान जान ले रान बची चाले ने फाओ ना ते वे अंधुआ फाना रूफानी संभूला ना जिस अच्छा मार निम यो जीरे अंको आ रावोट सो मिस पोतोरे री तो कुंबा पोतोरे जाम मजाका जीर मार मार मसापचा पना
2: raha namiko manokana zao a ny vahaolana hoe mety mifandraika amin'izay de hoe mety ny famoronana fotojavitsasaka hoe mahakasika ny rano zao ohatra resaka barasy ny jiro ohatra zany ay raha ohatra zao raha mahakasika ny jiro zao de zay tenenina zay mihitsy hoe mila atsarana ny poto ny olana koa zany matetika tsy mahaenika an'le zavatra ilain'le mpanjifa zany ny inona moa le herinaratra aizay tamintsika de eo amin'izay zao ny mila hoe atsarana ihany koa zany
3: tsy hitako ity zany evatra ny efa voajanahary mihitsy koa efa le toetrandro mihitsy tsy tokony andorondoro ala zany nonae mila soloana ny teo anjiramamba efatra nainy ndray zany mba avoaizina amin'izay jiro de le stasy de lefa enjany nefa ny vidinjiro tsy miena zany fanatsaran'ny kalitao ampiasainy zany mba tsaratsarany amin'ny mpanjifa
4: olom-pirenena a be dia be na afaka vaolana raisina fanajana ny tontolo iainana zao voalohany indrindra mba tsy manana ny toetrandro tsy mikorotana zany de lasa ritra ngamba de manaraka zany financiena angamba ny jirama financiena bebe kokoa ie tena reny mihitsy na ary ny important be amin'le resaka sécurité ohatra ny mody arivy anao de maizina be ny na hoe e resaka tuo zao zay mety ho tsaiko na hoe zay koa ny olana ny amin'izao hoe tsy mampatonga ny rano mety resaka fahasimbahana.
0: Sotra tomboko lahy, sotra tomboko vavy.

0: गिलास तुमक वाफी
1: चने तो टान जो ते उठनी चने दाबा ना दिया स्टेन नो आ चिन फनुर को लोम फन ले तान नो फुस दे तो तुम के फुस ते सायन ची सो फुस ले ने कोरोना ने कोरोना चिन न बोला मिस ते चमे चमे आ फाता नो
2: से कुसा लून फिया न्यारा पा ठाठुम तो न कुसे फन रे तान ना fa nanisy sel ty feko toko sady izay tamin'ity sina
3: bisou
2: sy ny tany sanetsy azy lava raha le bisou a fianakaviana zany ataonao hoana moa zany tsy araba fianakaviana tamin'ity sara vao zao namonjy fiany ny ankizy lo kosa tamin'ity fa nyona fotsiny va tsy etsy nanao bisou kosa aloha tamin'ity e
4: raha ny teo aminay indray aloha zany de ohatrany hoe tsy de nafinaritra zany ko zavatra tsy afaka mifandraiky tsy afaka ohatra zany hoe tsy afaka nafandraitana anatry zany tsy afaka natao ohatra hoe tsy de afaka mifampikosokosona zany tsisy bizoko vady amanjanaka ao an-trano ihany ohatrany hoe vady amanjanaka ao an-trano ihany zany zao de ny ohatrany hoe tsy afaka misaraka anao ohatra hoe ny fianakavianako akaiky any zany laza tefa ohatra ny enenina velona toa de manda hoe mbola andry coronavirus zao a tsy afaka mifandray tanana tsy afaka mifandray tsy afaka manao bizou zany e
5: fandolo miaraba miteny fotsiny ka ty ako efa miakina amin'le hoe faninao fahasalamana fitandrona fahasalamana
6: fampiaraba tsotra fotsiny de mifandondona kely manao dona tanana zany mba ohatra atsika asianao zao zay fotsiny de izy ka araka le zava-misy moa zany de tsy afaka mifanoroka fa zista hoe mba fandona tanana fotsiny de zay
0: saotra tomboko lahy saotra tomboko vavy
7: mbola hoan'ny madagasikara ihany fa amin'ireny toraky ity sy tsy ataontsika hoe madagasikara zany fa ataontsika hoe tanindrazana

0: बस तुम कुफा भी
1: फाल या तेरा फाल आप कहाँ मने फने चीज क्यों है सच्ची अधिक मास ना वन तंदरा ना जो फने फने ने चीजो के तेरी म्यान सुन भोगा माला गाश दे तो जे मानन जो इफ़िद या तो का इफ़िद
2: tena famoronana asa ne tsy hoe ny fanjakana andamorona ny asa fa ny secteur privé no atao izy motive anazy arovana izy a omena azy ny jiro a omena azy ny lalana atao le toerana entinareo zay le zavatra hita sy mandeha raha tany tonga avinareo tia madagasikara fa misy tany malalaka tia de atao nahita fidotroany rano a ny jiro a ny lalana eo an'izay secteur privé mandeha de mandeha le fifaninanana manana traikefa amin'io azy oko be fa zay matahotra anao ainyio zany manangana iziny zany aiko zany
3: za zanakiray nanahitra vao niditra tato a de ny tsy fatomambananareo ato amin'ny televiziona malagasy tokony hatsaraina izy ty tokony amboarina izy ty satria fantatro fa maiky iny izy ty tena may izy ty ary ianareo amin'ny serasera televiziona malagasy ny radio pirenena no tena antoko ny anakiray fampitana vaovao maka ny vahoaka fa tena misimisy fa olona tena tsy mahalala kory na deny akaiky aminy ary le commune satria lalana tena tsisy ny tatezana tapaka misy koa dolo izy de zay ny mahatonga hoe maniry ko ara maniry aloha mba tena ho atsaraina ary minona reo afa ho avy aro lany a de zay ny mahatonga hoe ty televiziona malagasy ty ty ny ataoko voalolarana aloha mba hahafahany olona rehetra misitraka ny vaovao maheno ny teknôlôjia vaovaovao mitranga
0: Sotra tombokolahy, sotra tombokovavy.